প্রফুল্লিত হই, ও ককিরি হি, ককিরি হি হা, ককিরি হত তত, ককিরি হি হা, ককিরি হি, ককিরি হি হা, ককিরি হি, ককিরি হি হা, ককিরি হি, ককিরি হি হা, ককিরি।